আজ শুক্রবার, 17-ই আশ্বিন 1948 শকাব্দ, 9-ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 21-ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:33 হয়ে 31 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 5:14 হয়ে 14 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 14 সেকেন্ড।

এখন জানিয়ে দেব আজ শুক্রবার সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমেই গীতাঞ্জলির প্রচার তরঙ্গ, একটু পরেই 6:30 মিনিটে আজকের চাষবাস, কথিকা লাল কাঁকুড়ে মাটিতে ফুল চাষ, বলেছেন ডক্টর।

তাপস কুমার চৌধুরী, 6:40 আপনার স্বাস্থ্য, উৎসবের সময় সচেতনতা, বলেছেন ডাক্তার শর্মিলা গুপ্ত। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও নীলিমা সাঁতরা। 7:45 রবীন্দ্রসঙ্গীত, সিধারা গুপ্ত। জানা অজানা কোন ডিম ভালো, প্রথম পর্ব, এ বিষয়ে বলেছেন অধ্যাপক প্রদীপ কুমার দাস। 8:05 নিরাময়, কিশোর কিশোরীদের পড়াশোনার চাপ ও মানসিক স্বাস্থ্য, এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার। 8:20 গান্ধী চর্চা, অকুতোভয় গান্ধীজি, বলেছেন সুচেতা ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত, বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে। 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানে শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণী তরুণের স্বপ্ন, অতিথি অনির্বাণ চক্রবর্তী, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী ও সায়নী মজুমদার। ভেলা 12:00 নজরুলগীতি তপন ভৌমিক, 12:15 লোকগীতি বিপ্লবভূষণ বন্দ্যোপাধ্যায়, 12:33 অনুজমির দোনো ফসল, কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব, এ বিষয়ে মনোজ কুমার নন্দের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল অন্দর সংবাদ, উপস্থাপনায় অনন্দিতা মল্লিক। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, গান মদন মান্ডি ও সহশিল্পী বৃন্দ, পরিবেশ রক্ষায় জীবনযাত্রা কথিকা, বলেছেন দীনবন্ধু সরেন। সঙ্গীতে লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। মাঠে ময়দানে রঞ্জি ট্রফি নিয়ে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভূগোল বিষয়ে পাঠদানে ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক অভিজিৎ নস্কর ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি মালতী টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, কথিকা সৌরশক্তির ব্যবহার, বলেছেন গুরুপদ সরেন। লোকগীতি অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ, অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষিকথার আসর, জাতীয় রোজগার মেলা বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভঙ্কর সেনগুপ্ত। পরে সুসংগতভাবে ধানের রোগপোকা নিয়ন্ত্রণ আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর রঘুনাথ মণ্ডল ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 নাটক আলী বাবা, রচনা ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণভদ্র। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত, বাঁশি পাঞ্চজন্য দে। 9:30 রবীন্দ্রসঙ্গীত, স্মৃতিকণা বাইনদেব। 9:45 নজরুলগীতি তপন ভৌমিক। 10:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 10:45 আধুনিক গান সুচিত্রা ঘোষ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল অরুণ কুমার বসু।

সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবাদ্য সঙ্গীত সারেঙ্গি পণ্ডিত রামনারায়ণ, 6:25 রবীন্দ্রসঙ্গীত সিধারা গুপ্ত, 6:35 রামচরিতমানস পর্ব 258, 6:45 ভজন শিবরা সাহা, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত মেঘবালিকা আচার্য, 8:30 নজরুলগীতি তপন ভৌমিক, 8:45 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 9:00 লোকগীতি বিপ্লবভূষণ বন্দ্যোপাধ্যায়, 9:10 রসধারা সবিতা পদ্দার, 10:15 অঞ্জুমান তালাত সালাউদ্দিন, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের সেতার সৌমেন ভট্টাচার্য বাঁশি পাঞ্চজন্য দে, 11:12 সুরভি সবিতা পদ্মার, 12:20 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় দীপা চন্দা, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:00 রবীন্দ্রসঙ্গীত সিধারা গুপ্ত, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 6:10 হিন্দি অনুষ্ঠান দেবিকা গুপ্ত, 6:30 শাস্ত্রীয় সঙ্গীত সেতার সৌমেন ভট্টাচার্য, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার, দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা, 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চিত প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে সারেঙ্গি পণ্ডিত রামনারায়ণ, রাগ যোগিয়া ও জনপুরী।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সারেঙ্গী পণ্ডিত রামনারায়ণ, রাগ যোগিয়া ও জনপুরি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সিধারা গুপ্ত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সিধারা গুপ্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।

শুনলেন ভজন শিল্পী শিপ্রা সাহা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।

শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আচ্ছা, শুরুতেই তোমাকে একটা খুব সহজ অথচ অদ্ভুত প্রশ্ন করি। আজ ঘুম থেকে উঠে ঠিক কতগুলো নোটিফিকেশন চেক করেছো তোমরা? 10টা না 20টা? আজ নীলচে আলো স্ক্রিনে আঙুল ছুঁয়ে এক সেকেন্ডে হোয়াটসঅ্যাপের টেক্সট চলে যায় হাজার হাজার মাইল দূরে। সেন্ড হলো, ডেলিভার্ড হলো, ব্যাস নীল রঙের দুটো টিক পড়ে গেল। কিন্তু আজ 9 অক্টোবর, বিশ্ব ডাক দিবস। ক্যালেন্ডারের এই বিশেষ দিনটায় দাঁড়িয়ে একবার চোখ মেলে দেখো তো, পিছন ফিরে তাকিয়ে দেখি সেই দিনগুলোর কথা, যখন নীল রঙের ইনল্যান্ড লেটার বা হলুদ রঙের পোস্টকার্ডের ভাজে বন্দি থাকতো এক একটা মানুষের আস্ত জীবন, যখন এত সস্তা ছিল না যোগাযোগ ব্যবস্থাটা, যখন চটজলদি সহজে পাওয়া যেত না, কিন্তু তখন এই চিঠির প্রতিটা অক্ষরে জড়িয়ে থাকতো যেন একটা অদ্ভুত মায়া। একটা চিঠির উত্তরের জন্য দরজার সামনে দিন দিনের পর দিন অপেক্ষা করা, একদিন, দুদিন, এক সপ্তাহ, পাড়ায় ডাক পিয়নের সাইকেলের ঘন্টার আওয়াজ শুনলেই বুকের ভেতরটা কীরকম যেন ধুকপুক করে ওঠে। আমার কোনো চিঠি আসেনি না? চিঠি খোলার সময় যে একটা অদ্ভুত ঘ্রাণ নাকে আসে তা তো শুধু কালির নয়, ছিল কারোর হাত ছুঁয়ে আসা উষ্ণতা, হয়তো দূর প্রবাস থেকে আসা ভাইয়ের চিঠি, হয়তো বাবার স্নেহের বকুনি, কিংবা প্রেমিকার শুকনো গোলাপের সুবাস মাখা দুফোঁটা চোখের জল। আজ এই দ্রুতগতির যুগে আমরা হয়তো নিমেষেই বার্তা পাঠাতে পারি, কিন্তু হারিয়ে ফেলেছি সেই অপেক্ষার আনন্দগুলোকে। আজ বিশ্ব ডাক দিবসে আমাদের এই সুপ্রভাতের আড্ডা উৎসর্গ করা হলো সেই লাল ডাক বাক্সয়ে হারিয়ে যাওয়া খাম আর চিঠির সেই জীবন্ত অনুভূতির নামে। আর আড্ডায় তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা।

এই যে 9ই অক্টোবর, এই দিনটা কিন্তু লুকিয়ে রয়েছে এর পেছনে একটা বিরাট ইতিহাস, সেইটা বরং আমরা জেনে নিই এইবার। এই যে ইতিহাসের কথা বলছি, 1874 সাল, তখন সুইজারল্যান্ডে ছবির মতো সেই বার্ন শহর, সেখানে তৈরি হচ্ছে প্রথম জেনারেল পোস্টাল ইউনিয়ন, যা পরবর্তীকালে পরিচিত হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা সংক্ষেপে ইউপিইউ নামে। উদ্দেশ্যটা কী ছিল জানো তো? এই যে মানে আমাদের তার আগে তো এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠানো নিয়ে চরম জটিলতার মুখে পড়তে হতো, এক এক দেশে এক এক রকম ডাক মার্শাল, এক এক রকম নিয়ম। ইউপিইউ গোটা পৃথিবীটাকে একযোগে এক সূত্রে বেঁধে দিল বলা যায়, মানে একটা বিশ্ব একটাই ডাক। পরবর্তীকালে রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশন, মানে একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত সংস্থা হিসেবে এটাকে স্বীকৃতি দেয়। সবচেয়ে বড় গর্বের বিষয় কোনটা জানো তো? এই দিনটাকে বিশ্ব ডাক দিবসের ইতিহাসে উদযাপনের প্রথম প্রস্তাবটা কিন্তু দিয়েছিল যে টোকিওতে যে অনুষ্ঠিত হয় ইউপিইউ কংগ্রেসটা, সেই প্রস্তাবটা কে দিয়েছিল বলো তো? আমাদের ভারতের প্রতিনিধি দলের একজন সদস্য। সেই থেকে বিশ্বের 190টিরও বেশি দেশে এই দিনটি একযোগে পালিত হয়। আর এই ইতিহাসের কথা জানছি, আর আমাদের দেশের ডাক ব্যবস্থার ইতিহাসের কথা জানবো না? তা কি হয়, নিশ্চয়ই জানবো। তবে তার আগে শুনে নিই একটা গান, ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো তোমরা।

শুনলে গান দেবান ব্যানার্জির কণ্ঠে। এখন শুনবে আজ এই দিনে। 1976 সালে আজকের দিনে মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়। আজকের দিনে ১৮৮৭ সালের আজকের দিনে ভারতের নারী জাগরণ ও সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক সরোজ নলিনী দত্ত জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলায় নারী আত্মনির্ভরশীলতা ও সার্বিক কল্যাণে মহিলা সমিতি গঠনের প্রধান উদ্যোক্তা। গ্রাম ও শহরে নারীদের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং কুটির শিল্প প্রসারে তিনি পাবনা, বীরভূম ও রামপুরহাট সহ বিভিন্ন স্থানে জেলা মহিলা সমিতি গড়ে তোলেন। ১৯১৮ সালে তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত হন। ১৯২৫ সালের ১৯শে জানুয়ারি মহান সমাজসেবী 37 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মরণে তাঁর সামাজিক কাজকে এগিয়ে নিয়ে যেতে

পরবর্তীতে তার স্বামী প্রখ্যাত আইএস কর্মকর্তা, লোক সংস্কৃতি সংগ্রাহক গুরু সদয় দত্ত সরোজনলিনী দত্ত স্মৃতি সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯১৬ সালে আজকের দিনে বিশিষ্ট ভারতীয় বাঙালি পণ্ডিত, প্রখ্যাত শিক্ষাবিদ, রবীন্দ্র বিশেষজ্ঞ, ভাষাতত্ত্ববিদ ডক্টর ক্ষুদিরাম দাস জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা সাহিত্যে প্রধান এবং রামতনু লাহিড়ী অধ্যাপক পদে দীর্ঘদিন অধিষ্ঠিত ছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার ওপর রচিত তার মৌলিক গবেষণা গ্রন্থ রবীন্দ্র প্রতিভার পরিচয়ের জন্য তিনি ১৯৬২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাংলা সাহিত্যে ডিগ্রিতে ভূষিত হন। তাঁর রচিত বাংলা কাব্যের রূপ ও রীতি, বৈষ্ণব রস প্রকাশ, সমাজ অগ্রগতি রবীন্দ্রনাথ এবং সাঁওতালি বাংলা সমশব্দ অভিধানের মতো বহু আকর গ্রন্থ বাংলা ভাষা ও সাহিত্য চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। অসামান্য পাণ্ডিত্য সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র স্মৃতি পুরস্কার ও বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার সহ একাধিক মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হন। ১৯২৯ সালে আজকের দিনে প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীত পরিচালক, গীতিকার, কণ্ঠশিল্পী সুধীন দাশগুপ্ত জন্মগ্রহণ করেন। বাংলা আধুনিক গান ও চলচ্চিত্রের সুর সৃষ্টিতে তিনি ছিলেন এক অনন্য ও ব্যতিক্রমী প্রতিভার অধিকারী। এত সুর, এত গান, ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, আকাশে আজ রঙের খেলা, এত বড় আকাশটাকে, এসবের মতো অসংখ্য কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। পিয়ানো, সেতার, হারমোনিয়াম, এসরাজ, গিটার সহ বহু ভারতীয় পাশ্চাত্য বাদ্যযন্ত্র বাজানোয় পারদর্শী এই শিল্পী তার বৈচিত্র্যময় সুরের মূর্ছনা এবং আধুনিক সঙ্গীতায়োজনের মাধ্যমে বাংলা গানের জগতে এক নতুন যুগান্তকারী ধারার উন্মেষ ঘটিয়েছিলেন। শঙ্খবেলা, তিন ভুবনের পারে, ছদ্মবেশী, বসন্ত বিলাপ ও হংসরাজের মতো চলচ্চিত্রে তার সুরারোপিত গানসমূহ আজও শ্রোতাদের মনে সমানভাবে সাড়া জাগায়। ১৯৪৫ সালে আজকের দিনে প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সুরসাধক উস্তাদ আমজাদ আলী খাঁ জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম শ্রেষ্ঠ শরতবাজক। তাঁর শৈল্পিক বৈচিত্র্য ও দ্রুত তান পরিবেশনের অনন্য শৈলী আন্তর্জাতিক স্তরে সমাদৃত। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরার পাশাপাশি তিনি হংকং ফিলহারমোনিক অর্কেস্ট্রার সাথে পরিবেশনা এবং নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপনা সহ বহু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মাননায় ভূষিত হন। এছাড়াও তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং বঙ্গবিভূষণ সহ একাধিক আন্তর্জাতিক সম্মান লাভ করেছে। এই ছিল আজকের দিনের কথা। এবার আমরা আবার ফিরে যাব একটা গানে, ফিরে আসছি গানের পর।

শুনলে গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ফিরে এলাম আড্ডায়। আজ আমরা কথা বলছিলাম বিশ্ব ডাক দিবস নিয়ে সুপ্রভাতের আড্ডায়। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। ভাবো তো সেই রানারের যুগ, সেখান থেকে ভারতের আজ ডাকঘরের কোথায় এসে দাঁড়িয়েছি আমরা। ভারতের ডাকঘর সেই সময় তো শুধুমাত্র পোস্ট কার্ড আর ইনল্যান্ড লেটার আর মানি অর্ডারের ঠিকানা ছিল না, তখন আরও অনেক কিছু ছিল। গ্রামে কারোর বাড়িতে পোস্টম্যান আসা মানে একটা বিরাট ঘটনা ছিল, তাই না? শুধু তো চিঠি নয়, চিঠি পৌঁছে দেওয়াটাই তো সেখানে শেষ নয় পোস্টম্যানের কাজ। গ্রামের নিরক্ষর মানুষদের চিঠি পড়ে শোনানো, উত্তর লিখে দেওয়া, আর বৃদ্ধ বাবা মায়ের হাতে প্রবাসী ছেলের পাঠানো মানি অর্ডারের টাকা। পোস্টম্যান ছিলেন বা পরিবারেরই একেবারে সদস্য বলা যায়। আমাদের ভারতে এমন ডাকঘরও আছে যা পৃথিবীর আর কোথাও নেই। হিমাচল প্রদেশের হিক্কিম সমুদ্রপৃষ্ঠ থেকে 14,567 ফুট উঁচুতে বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস, কিংবা কাশ্মীরের ডাল লেকে নৌকার ওপর ভাসমান পোস্ট অফিস। আর আজকের চিত্রটা, অনেকে ভেবেছিল হয়তো যে ইমেল আর ইন্টারনেটের যুগে ডাকঘর বন্ধ হয়ে যাবে, কিন্তু না, ভারতীয় ডাক ব্যবস্থা একেবারেই মরে যায়নি, বরং নতুন রূপে নিজেকে পুনরুজ্জীবিত করেছে বলা যায়। লাল ডাকবাক্সই হয়তো সংখ্যাটা কমেছে, চিঠিও আসে না তাই সংখ্যাটাও কমে গেছে, কিন্তু আজ ইন্ডিয়ান পোস্ট পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় লজিস্টিক ও ব্যাংকিং নেটওয়ার্কে। আজ পোস্টম্যান শুধু খাম নিয়ে আসেন না, তার হাতে থাকে মাইক্রো এটিএম যন্ত্র। প্রত্যন্ত গ্রামে ঘরে ঘরে গিয়ে তিনি বয়স্কদের আঙুলে ছাপ দিয়ে সেই ছাপ মিলিয়ে পেনশনের টাকা দিচ্ছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকসের মাধ্যমে। ই কমার্স পার্সেল ডেলিভারি করছেন, স্পিড পোস্ট ট্র্যাকিং, পাসপোর্ট ও আধার পরিষেবা সব মিলিয়ে ভারতীয় ডাক আজ পুরো অন্য সেই যে ঐতিহ্য, সেটার সঙ্গে ডিজিটাল আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন বলা যায়। আর সেই চিঠি, যে চিঠির কথা আমরা বলছি, সেই চিঠি তো শুধুমাত্র চিঠি ছিল না, আরও অনেক কিছু ছিল, সেগুলো কিন্তু সেই সময় আজ থেকে অন্তত 70 বছর আগে, 100 বছর আগে সেই সময় কিভাবে ছিল সেই চিঠি। আজকে যেটা আমরা মানি অর্ডারে পাচ্ছি তখন তো সেরকমভাবে ছিল না। তখন কী ছিল? স্বাধীনতার

কলে। তখন হয়তো বাংলার বিপ্লবীদের লেখা চিঠি আসত, যে চিঠিগুলোতে লুকিয়েছিল মাতৃভূমির প্রতি মুক্তির শপথ, বাবা মা বা বৌদির প্রতি গভীর স্নেহের টান, আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এক অচিন্তনীয় প্রশান্তি। সেই রকমই একটা চিঠি তোমাদের পড়ে শোনাই। প্রথমে এমন একজন তরুণের কথা, তার চিঠির কথা বলবো, যিনি হলেন

0: করেছিলেন। তার আগে প্রেসিডেন্সি জেলে যখন তিনি বন্দী ছিলেন তখন তার বাবাকে একটি চিঠি লিখছেন, সেই চিঠির একটি অংশ পড়ে শোনাচ্ছি। শ্রীচরণেশু বাবা, পাঞ্জাবের জেল হইতে আমাকে অদ্য এখানে লইয়া আসিয়াছে। আপনার 2 তারিখের পত্রখানি পথেই আমার হস্তগত হইয়াছে। আমাকে বোধ হয় শীঘ্রই খালাস করিয়া দিবে, না হয় কোনো গ্রামে নজরবন্দি করিয়া রাখিবে। আমি যত শীঘ্র পারি বাড়ি যাইবার চেষ্টা করিব। আপনারা সকলে এখন কেমন আছেন লিখিবেন। আমি এখানে একলা আছি ও শারীরিক অবস্থাও ভালো নয়, তত অধিক কি লিখিব। প্রণাম জানিবেন ও পত্রের উত্তর দেবেন। কিরণ যদি আসে এসে থাকে তো অবিলম্বে আমার সহিত যেন সাক্ষাৎ করে। ইতি খেদু। একটি পরিবারের বড় ছেলের এই যে উদ্বেগ, শরীরের ক্লান্তি সব ছাপিয়ে দেশের জন্য প্রাণ দেওয়ার সেই যে প্রস্তুতি, যেন ওই ছোট্ট চিঠির প্রতিটা অক্ষরে ফুটে উঠছে।
1: রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

শুনলে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই বিখ্যাত গান। তার আগে আমরা চিঠির কথা শুনছিলাম, বিখ্যাত সেই বিপ্লবীদের চিঠি। তার মধ্যে একজনের চিঠি শুনেছি, কিন্তু সেই চিঠি যারা পৌঁছে দিত সেই ডাক হরকরারা, সেই রানাররা, তাদের কথা কে বা মনে রাখে। এই পর্বে একটু বলতে ইচ্ছা করছে, মানে আবার যদি একটু পিছনে ফিরে দেখি, আমাদের প্রথম দিকে আমাদের চিঠির যে ব্যবস্থা, ডাক ব্যবস্থা শুরু হয়েছিল কিন্তু একটু অন্যরকমভাবে। মধ্যযুগের সম্রাট শেরশাহ সুরি এক যুগান্তকারী ব্যবস্থা শুরু করেছিলেন, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা আর কি। কাবুল থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত গ্যানট্র্যাঙ্ক রোডে সরাইখানাগুলোতে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকতো, একজন অশ্বারোহী ডাক নিয়ে অন্যজনের হাতে দিত, এভাবে ঘোড়ার পিঠে চেপে হাজার মাইল পেরিয়ে যেত জরুরি রাজকীয় সব ফরমান। কিন্তু বাংলার বুকে চিঠির সবচেয়ে রোমাঞ্চকর আর করুণ অধ্যায়টা কোনটা ছিল জানো? রানার, মানে যে রানারের কথা একটু আগে আমরা গানে শুনছিলাম। তখন তো আজকের মতো পিচ ঢালা আলো ঝলমলে রাস্তা ছিল না, বুক ভরা চিঠি আর পার্সেলের ভারী বস্তা নিয়ে যেতে যেতে কখনো ক্লান্ত হয়ে পড়তেন তারা, হাতে বর্ষা, অন্য হাতে টিমটিমে লণ্ঠন, তাই নিয়ে নিশুতি রাতে আঁধারে মাইলকে মাইল খালি পায়ে দৌড়াতেন। বর্ষায় ডগায় বাঁধা থাকতো কাঁসার ঘুঙুর, ঝুমঝুম শব্দ হতো যাতে রানার, আর রাতের আওয়াজে যেন বুনো হিংস্র জানোয়ার সেই শব্দে দূরে না চলে যায় এবং কাছে না আসে। বিষাক্ত জঙ্গল আর ডাকাতদের প্রাণঘাতী ভয়কে পায়ের তলায় পিষে দিয়ে যেন রানার ছুটে যেতেন সময়ের বিরুদ্ধে, কারণ তিনি তো জানতেন তার পিঠের ওই বস্তায় সাধারণ কোনো কাগজ নেই, আছে মায়ের কাছে সন্তানের বেঁচে থাকার খবর, কারো কাছে ওষুধ কেনার হয়তো শেষ সম্বলটুকু। আর তাই বোধহয় কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছে এই কবিতা যেটা আমরা গানে শুনলাম, যে রানার রানার জানা অজানার বোঝা

তার কাঁধে বোঝাই জাহাজ চলেছে চিঠি আর সংবাদে। সত্যি সংবাদ নিয়ে তারা চলেছে নাজও। আজ হয়তো ব্যবস্থাপনা অনেকটা বদলেছে, অনেকটা সহজ হয়েছে, কিন্তু সেই সময় মোটেও সহজ ছিল না। তবে তারপরে সহজ হয়েছিল যখন ভারতে আধুনিক যুগের ডাক ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। 1774 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতার প্রতিষ্ঠা করলেন সরকারি ডাকঘর বা জিপিও। তখন ফোর্ট উইলিয়ামের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের কাছে চিঠি পৌঁছে দেওয়া যেন সত্যিকারের বিপ্লব ঘটল 1854 সালে। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি নিয়ে এলেন ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট। প্রথমবারের মতো গোটা দেশে সবার জন্য অভিন্ন স্বল্পমূল্যের ডাক মাশুল চালু হলো। মাত্র 2 পয়সায় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিঠি পাঠানো সম্ভব হয়ে উঠল। জন্ম নিল বিখ্যাত সিন্ট ডাক। তার পরবর্তী লাল নীল কাগজের ডাক টিকিট, শুরু হলো রেল মেল সার্ভিস। ভাবো তো একবার, চলন্ত ট্রেনের দুলুনিতে কয়লার ধোঁয়ার মাঝে কামরার ভেতরে বসে ডাককর্মীরা চিঠির ওপর সজোরে মোহর মারছেন, জেলা অনুযায়ী আলাদা করছেন খামগুলো। সেই চিঠি স্টেশনে নামছে, স্টেশন থেকে গরুর গাড়ি বা সাইকেলে চলে যাচ্ছে দূর দূরান্তের গ্রামগঞ্জে। এইভাবেই ভারতের অলি গলি, পাহাড় জঙ্গল, নদী পেরিয়ে তৈরি হয়েছিল এক সুবিশাল ডাক ব্যবস্থা, যা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কোটি মানুষকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছিল। আমাদের এই ডাক ব্যবস্থা সত্যি বড় সুন্দর। প্রথম থেকে যদি ভাবি, সেই কোথা থেকে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা থেকে আজকের এই ডাক ব্যবস্থা ভাবা যায় সত্যি। তবে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এখন সময় হয়েছে আরেকটা গান শোনার। শুনে নি তাহলে, চলো গান, ফিরে আসছি গানের পর।

শুনলে রূপঙ্করের কণ্ঠে এই গান। আমরা আজকে আড্ডা দিচ্ছিলাম বিশ্ব ডাক দিবস নিয়ে, আর তার আগে আমরা বিপ্লবীদের চিঠি শুনছিলাম। এক একজনের চিঠিতে এক এক রকম কথা লেখা থাকে, সেরকমই আরেকজনের চিঠি পড়ব। 1930 সালের কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের অনিন্দ্য যুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত। বিনয় বাদল দীনেশ বাদলগুপ্ত ঘটনাস্থলেই বিষ খেয়ে আত্মাহুতি দিলেন, হাসপাতালে শহীদ হলেন বিনয় বসু। আর মাত্র 19 বছরের এক দামাল তরুণ দীনেশ গুপ্ত, সে কি করলেন? সে যখন সুস্থ হয়ে উঠলেন চিকিৎসায়, আলিপুর সেন্ট্রাল জেলে তাকে পাঠানো হলো, তার ফাঁসির হুকুম হলো। সেই অবস্থায় সে তো ফাঁসির হুকুম হয়েছে, তখন তার আগে কদিন যখন রয়েছে হাতে, সেই সময় তার স্নেহময়ী মাকে চিঠি লিখছেন। সেই চিঠির একটা অংশ তুলে ধরছি তোমাদের সামনে। মা, যদিও ভাবিতেছি কাল ভোরে তুমি আসিবে, তবু তোমার কাছে না লিখিয়া পারিলাম না। তুমি হয়তো ভাবিতেছ ভগবানের কাছে এত প্রার্থনা করিলাম তবু তিনি শুনিলেন না। তিনি নিশ্চয় পাষাণ, কাহারও বুক ভাঙা আর্তনাদ তাহার কানে পৌঁছয় না। ভগবান কি আমি জানি না মা, তাহার স্বরূপ কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তবু এই কথা বুঝি, তাহার সৃষ্টিতে কখনো অবিচার হইতে পারে না, তাহার বিচার চলিতেছে। তাহার বিচারের উপর অবিশ্বাস করিও না, সন্তুষ্ট চিত্তে সে বিচার মাথা পাতিয়া নিতে চেষ্টা করো। কি দিয়া যে তিনি কি করিতে চান তাহা আমরা বুঝিব কি করিয়া? মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে। এ যেন ছোট ছেলের মিথ্যা জুজুবুরির ভয়, যে মরণকে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হইবে, সে আমাদের হিসাবে 2 দিন আগে আসিয়াছিল বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ এত চাঞ্চল্য? যে খবর না দিয়া আসিত, সে খবর দিয়া আসিল বলিয়াই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিলাম? ভুল ভুল, মৃত্যু মিত্ররূপে আমার দেখা দিয়েছে আমার কাছে। আমার ভালোবাসা ও প্রণাম জানিবে। ইতি তোমার নসু, আলিপুর সেন্ট্রাল জেল, কলকাতা। আর ঠিক এই বাংলাতেই এর কয়েক মাস পরে ঘটেছিল আরেক অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি। কিন্তু মৃত্যুর মুখে এগিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি তার গর্ভধারিণী মাকে চিঠিতে লিখছেন। সেই চিঠির কিছু অংশ তোমাদের পড়ে শোনাচ্ছি। মা গো, তুমি অমন করে কেঁদো না। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি কি তাতে আনন্দ পাও না? কি করব মা, দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশিদের অত্যাচারে জর্জরিত, দেশমাতৃকা শৃঙ্খল ভারে অবনত, লাঞ্ছিতা, অবমানিতা, তুমি কি সবই দেখবে, নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা, যাবার আগে একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও, আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব। আমি যে তোমায় বড় ব্যথা দিয়ে এসেছি মা, ইচ্ছা করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি। তুমি আদর করে আমায় বুকে টেনে নিতে চাইছ, আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি, খাবারের থালা নিয়ে কত সাদাসাদি না করেছ, আমি পিছন ফিরে চলে গেছি। না, আর পারছি না, ক্ষমা চাওয়া ভিন্ন আমার আর উপায় নেই মা। আমি তোমাকে 2 দিন ধরে সমানে কাঁদিয়েছি, তোমার ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারিনি। কি আশ্চর্য মা, তোমার রানী এত নিষ্ঠুর হতে পারলো কি করে? ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। ইতি তোমার রানী। ভাবো তো একবার, এক টুকরো সাদা কাগজের কালির আঁচড়ে এই চিঠিগুলো কত কিছু বহন করেছে। এগুলো তো শুধু বার্তা নয়, আগুনের ফুলকি, বিপ্লবীদের বুক ভাঙা কান্না আর মাতৃভূমির পায়ে নিজেদের সঁপে দেওয়ার যেন অমূল্য সব দলিল। সত্যি চিঠির যে কত রূপ, সেই যে বর্ষা হাতে রানারে ছুটে চলা, কত কিছুই তো আমরা দেখছি। তারপর সেখান থেকে বিপ্লবীদের চিঠি ভাবা যায়। আর আড্ডা তো চলছেই, আমরা আড্ডার একেবারে শেষ পর্বে যদি চলে এসেছি, তবে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে।
আমাদের ছোটবেলায় ডাক টিকিট নিয়ে একটা পাগলামি ছিল, তার পেছনেও কিন্তু ছিল ওই ডাক ব্যবস্থা। তাই ডাক ব্যবস্থাটাকে ধরে রাখাটা কোথাও গিয়ে আমাদের কর্তব্য, না হলে সেই রং বেরঙের ডাক টিকিটের ব্যবহার যদিও এখন অনেকটাই কমে গেছে, সেই যে কখনো বাঘসিংহের ছবি দেওয়া, কখনো নানা রকমের ছবি দেওয়া ডাক টিকিট, সেই সবটাই জুড়ে কিন্তু ছিল ওই চিঠি। আর এই চিঠির সুরে রয়েছে আরও অনেক কিছু, অনেক না বলা কথা, যেগুলো হয়তো সবসময় হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে বলে ওঠা যায় না। এই যে আমরা ভাবছি, দেখছি যে বিপ্লবীরা চিঠি লিখছেন, মানে একদিকে বর্ষা হাতে ছুটে চলছে রানাররা, অন্যদিকে দেখো জেলের অন্ধকার কুঠুরিতে বসে যতীন দাস, দীনেশ গুপ্ত কিংবা প্রীতিলতার মতো তরুণ প্রাণেরা লিখে যাচ্ছেন সেই সব অমর চিঠি, যা নিছক কিছু শব্দ ছিল না, আগুনের ফুলকি, ইতিহাস বদলে দেওয়ার কথা বলতো তারা। আজ হয়তো বিজ্ঞান অনেকটাই গিয়েছে, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, আজ খবর পাঠানোর জন্য 7 দিন দরজায় দাঁড়িয়ে থাকতে হয় না, বলতে হয় না আমার চিঠি এলো, পকেটের ফোনটায় একটা আঙুল স্পর্শ করলেই কয়েক হাজার মাইল দূরে মানুষটার কাছে চলে যায় তোমার মেসেজ, তোমার বার্তা। কিন্তু সত্যি করে বলো তো, আমরা কি দ্রুত খবর পাঠাতে গিয়ে আবেগগুলোকে খুব সস্তা করে ফেলেনি? কি মনে হয় তোমার? হাতে লেখা চিঠির যে জাদু, তার কি কোনো ডিজিটাল বিকল্প হতে পারে? ভাবো তো একবার, একটা চিঠি যখন কারো হস্তাক্ষর ফুটে ওঠে তাতে, তখন সেই যে কাটাকুটি, সেই যে কালির দাগ, সেই কাগজের মধ্যে যে একটা গন্ধ, যেন মানুষটাকে স্পর্শ করা যায়, মানুষটার মনটা দেখা যায়, সবটা শোনা যায়। যেন মা যখন চিঠি লিখছেন তার সন্তানকে, কিংবা দূর প্রবাসে বসে থাকা সন্তান সেই নীল খামের গায়ে হাত বুলিয়ে মায়ের স্নেহের পরশ অনুভব করছে, কিংবা প্রেমিকার চিঠির ভাঁজে ভাঁজিয়ে লুকিয়ে আছে কত না বলা কথা, প্রেমিক সেই চিঠিটা খুলে পড়তে পড়তে সব পুরনো স্মৃতির মন্থন করছে, সেই স্পর্শ অনুভব করার চেষ্টা করছে, তার দেওয়া প্রথম দিনের সেই গোলাপের সৌরভ সেটা আবার পাওয়ার চেষ্টা করছে। চ্যাটবক্সের ঝকঝকে ফন্ট কি কখনো সেই ঘ্রাণ দিতে পারে? ফরওয়ার্ড করা মেসেজ আর ইমোজির ভিড়ে কোথায় যেন হারিয়ে গেছে সেই আন্তরিকতাগুলো, সেই গভীর টানগুলো। আজ হয়তো মাধ্যম বদলেছে, কালির জায়গায় পিক্সেল হয়েছে, ডাকপিয়নের জায়গায় নোটিফিকেশন অ্যালার্ট হয়েছে, কিন্তু মনের ভাব প্রকাশ করার যে তাগিদ, সেই তাগিদের কোনো আপডেট হয় না। শব্দের ভেতরে আন্তরিকতা কোনো সফটওয়্যার দিয়ে তো তৈরি করা যায় না। তাই আজকে বিশ্ব ডাক দিবসে তোমার কাছে আমার একটা অনুরোধ, রাত্রিবেলা ফোনটা একটু পাশে রাখো, দূরে সরিয়ে রাখো, আর তুলে নাও হাতে সাদা কাগজ আর একটা কলম। দূরে থাকা কোনো বন্ধুকে, কোনো প্রিয়জনকে বা বৃদ্ধ মা বাবাকে লিখে পারো দু একটা কথা। বলা যায় না সেই চিঠি তার কাছে অমূল্য সম্পদ হতে পারে, তোমার কাছেও হতে পারে। তো আমরা আসলে ভুলে গেছি যে 2 লাইন 3 লাইন লেখার মধ্যেও যে উষ্ণ আবেগটা কাজ করে, আসলে প্রয়োজন না পড়ে পড়তে পড়তে আমরা কোথায় যেন সব কিছুকে হারিয়ে ফেলছি, সেগুলোকে আমাদেরকে ফিরিয়ে আনাটা আমাদেরকেই করতে হবে, সেই দায়িত্বটা কোথাও গিয়ে আমাদেরই, তাই না? এই যে হাতে লেখা চিঠির যে উষ্ণতা, সেটাকে আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে। আর বেশি কথা বলবো না, সময় একেবারে ফুরিয়ে এসেছে, তাই জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো সুপ্রভাতের আড্ডা এখানেই শেষ করছি। তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। চিঠি লিখো কিন্তু, আর ভালো থেকো। যেতে যেতে রইল তোমার জন্য এই গানটা।

নজরুলগীতি শুনলেন তপন ভৌমিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয় দেবরাজার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়।

লোকগীতি শুনলেন বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: वर्धमान से 22-30 पे खुल करके रिटर्न हावड़ा से 1:15 पे, वर्धमान हावड़ा वर्धमान फिर से वर्धमान से 21:40 पे चल के हावड़ा से 1:45 पे बैंक. The demand is there. We are prepared to run more services.
1: এদিকে মহালয়া তর্পণের কারণে আগামীকাল চক্র রেল চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে। বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, চা শুধুমাত্র একটি পানীয় নয়, ভারতীয় সংস্কৃতি তথা পূর্ব এবং সমগ্র ভারতের অর্থনীতির অন্যতম ভিত্তি। চা গবেষণা সংস্থার 62তম সাধারণ সভা শেষে আকাশবাণীকে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে চাকে পানীয় হিসেবে তুলে ধরতে চা গবেষণা সংস্থা ও ভারত সরকার উদ্যোগী হয়েছে। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন পুলিশের কাছে আত্মসমর্পণ করেনি। গতকাল দুপুর 3:30 মধ্যে তাকে পুলিশের কাছে ধরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রশান্ত যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। এদিকে ওই ব্যক্তি গতরাতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। আগামী সপ্তাহের শুনানি সম্ভাবনা। রাজ্যের সর্বত্রই আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
2: বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি 9 তারিখও কন্টিনিউ করবে এবং স্থানীয়ভাবে 2-1 জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। 10 তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে এবং পরবর্তী কয়েকদিন 13 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে 9 তারিখেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, স্থানীয়ভাবে 2-1 জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। 10 তারিখ থেকে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে।
1: স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শেষ হলো আঞ্জুমান। উপস্থাপনা করলেন তালাত সালাউদ্দিন, আকাশবাণী কলকাতা। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে শুনবেন সেতার, শিল্পী সৌমেন ভট্টাচার্য, রাগ নটভৈরব, তবলা সহযোগিতায় তরুণ রায়। এরপর বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে, রাগ আহির ভৈরব, তবলা সহযোগিতায় অনির্বাণ দাশগুপ্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন সেতারে রাগ নটভৈরব, বাজিয়েছেন সৌমেন ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তরুণ রায়। এরপর শুনেছেন বাঁশিতে রাগ আহির ভৈরব, বাজিয়েছেন পাঞ্চজন্য দে, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনির্বাণ দাশগুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল রাগ ভীম পলশ্রী, শিল্পী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তরুণ রায়, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

দর্পণ অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। উপস্থাপনা করলেন দীপিকা গুপ্তা। এখন হিন্দি ছবির গান। প্রথম গানটি আশা ভোঁসলের কণ্ঠে অনুপমা ছবি থেকে। গানটির গীতিকার কাইফি আজমি, সুরকার হেমন্ত কুমার।

শুনছেন ছবির গান, সাহির লুধিয়ানভির কথায় শচীন দেব বর্মনের সুরে। এবারের গান ট্যাক্সি ড্রাইভার ছবি থেকে তালাত মাহমুদের কণ্ঠে।

0: শুনলেন ছবির গান, এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাঁচিতে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ত্রয়োদশ ISL ফুটবল আগামীকাল শুরু হবে। ভারতের পিভি সিন্ধু ফিনল্যান্ডে আর্কটিক ওপেন ব্যাডমিন্টনের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আজ থাইল্যান্ডের রাতচানাক ইনথানানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাঁচির JCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং করছে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 13 ওভারে 2 উইকেট হারিয়ে 154 রান তুলেছে। লখনৌতে প্রথম টি-20 ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে আছে। হায়দ্রাবাদে আজ অনূর্ধ্ব-19 মহিলাদের টি-20 ট্রফি ক্রিকেটে হরিয়ানা 12 রানে বাংলাকে হারিয়ে দিয়েছে। হরিয়ানা 4 উইকেটে 155 রানের জবাবে বাংলা 7 উইকেটে 143 রান তোলে। ভারতের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-20 সিরিজের দলে দুটি পরিবর্তন করেছে নিউজিল্যান্ড। চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান এবং জ্যাক ফোকস। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং জরি বোলার ব্লেয়ার টিকনারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে 22 এবং 24 অক্টোবর প্রথম এবং দ্বিতীয় টি-20 ম্যাচ খেলবে ভারত। 27 অক্টোবর ওয়েলিংটন, 30 অক্টোবর অকল্যান্ড এবং 1 নভেম্বরে হ্যামিল্টনে হবে সিরিজের বাকি 3 ম্যাচ। ডারবানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট আজ শুরু হয়েছে। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দিনের শেষে অস্ট্রেলিয়া 6 উইকেটে 187 রান করেছে। ম্যাট রেনশা 46 রানে অপরাজিত আছেন। মার্নাস লাবুসেন 37 রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে আনরিক নোটিয়া, মার্কো জানসেন, উইয়ান মুল্লার দুটি করে উইকেট নিয়েছেন। পুডুচেরিতে দ্বিতীয় বেসরকারি একদিনের ম্যাচে আজ অস্ট্রেলিয়া এ দল 69 রানে ভারতীয় এ দলকে পরাজিত করেছে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 275 রান তোলে। জবাবে ভারতীয় দলের ইনিংস 206 রানে শেষ হয়ে যায়। 3 ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া 2-0 এগিয়ে গেল। ত্রয়োদশ ইন্ডিয়ান সুপার লিগ ISL আগামীকাল শুরু হচ্ছে। প্রথম দিন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু FC স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। গোয়ার ফতর্দা স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 অন্য ম্যাচে FC গোয়া চেন্নাইয়ান FC মুখোমুখি হবে। আগামী সোমবার মোহনবাগান সুপার জায়ান্ট মাঠে নামবে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড FC। গতবারের বিজয়ী ইস্টবেঙ্গল 18 অক্টোবর লীগ অভিযান শুরু করবে। তারা চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে। 13টি দল এবারের ISL এ অংশ নেবে। ISL চলবে আগামী মে মাস পর্যন্ত। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাতচানাক ইনথানানের মুখোমুখি হবেন। ষষ্ঠ বাছাই সিন্ধু ফিনল্যান্ডের ভান্তায় গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে 21-15 গেমে হারিয়ে দেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের অভিযান শেষ হয়েছে। দ্বিতীয় বাছাই ফ্রান্সের ক্রিস্টো পোপোভ তরুণ মান্নেপালিকে 21-14, 21-19 গেমে হারিয়ে দিয়েছেন। কানাডার ব্রায়ান ইয়াংয়ের কাছে 21-15, 15-21, 13-21 গেমে হেরে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাঁচিতে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ত্রয়োদশ ISL ফুটবল আগামীকাল শুরু হবে। ভারতের পিভি সিন্ধু ফিনল্যান্ডে আর্কটিক ওপেন ব্যাডমিন্টনের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আজ থাইল্যান্ডের রাতচানাক ইনথানানের মুখোমুখি হবেন। খেলার খবর শেষ হলো। এর পরের খবর রাত 10টায়।
0: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এখন আধুনিক গান। প্রথম গানটি গৌরী কেদার ভট্টাচার্যের কণ্ঠে, গানটির গীতিকার মোহিনী চৌধুরী, সুরকার শৈলেশ দত্তগুপ্ত।

প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুর ও কণ্ঠে নানা রঙের গান অনুষ্ঠানের শেষ আধুনিক গানটি।

আধুনিক গানের পর নানা রঙের গান অনুষ্ঠানে এবার একটি রাগ প্রধান গান, লালচাঁদ বড়ালের কথা ও সুরে। গানটি গেয়েছেন রামকুমার চট্টোপাধ্যায়।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনলেন রাগ প্রধান গান রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবার নজরুল গীতি, প্রথম গানটি অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পান্নালাল ভট্টাচার্যের গাওয়া এই ভক্তিগীতির সঙ্গেই শেষ হল আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

0: some of these gaps. The only thing to remember here is that as regulation around AI is developed further, it should be done in a way that recognizes the cooperation across countries. Because what you don't want is a situation where there are many rules, regulations around AI, but these are fragmented across the world, because then we might begin to lose the benefits of AI that is also coming today, like we discussed in many sectors such as agriculture, education, and health. So keep an eye on how the technology is evolving, look to plug in these regulatory gaps, and do so in a way that is coordinated across countries. And also, the world needs to ensure multilateral institutions also can pave the way, or at least help the process of more developing countries around the world getting a seat at the table when there are AI governance initiatives being discussed and being implemented.
1: Well, thank you so much, Gaurav Nayyar, Director of World Development Report 2026, for giving us such an in-depth understanding of harnessing artificial intelligence for Viksit Bharat 2047. We would also like to thank Jiten Kumar Jain, IT expert, for being with us on this very interesting and promising discussion on the promise of artificial intelligence for India. Thank you.
2: You were listening to a discussion on Harnessing Artificial Intelligence for Viksit Bharat at 2047. The participants were Gaurav Nayyar, Director of World Development Report 2026, and Jiten Kumar Jain, IT expert. Moderator was Arjun J. Chowdhury. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 928-909-4044.
3: Current Affairs. আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরম দুটি আসনেই জয়ী হয়েছেন টিভিকে প্রার্থীরা। পুদুচেরির থাট্টানচাওয়াডি আসনে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। জাতীয় রাজধানী অঞ্চলে নিরাপত্তার কারণে আজ রাত 9টা থেকে আগামীকাল পর্যন্ত 57টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। তর্পণের সময় নদীঘাটগুলিতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নবনেথন নবি পিল্লাই এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর রাজ্যের দুই বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ 1,64,427 ভোটে জয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 1,22,000 বেশি ভোটে হারিয়ে ওই আসন থেকেই জয়ী শুভেন্দু অধিকারীর 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন। রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারব সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আম জনতা উন্নয়ন পার্টি আজুবের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজুব প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 75,000 বেশি ভোটে পরাজিত করেছেন। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 209। এদিকে পুদুচেরির থাট্টানচাওয়াডি আসনে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ। তিনি তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী 8,000 প্রতিদ্বন্দ্বীকে 8,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরম দুটি আসনেই ডিএমকে প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন টিভিকে প্রার্থী কে মারাগাথাম কুমারাভেল ও

0: সত্যভামা পি। অন্যদিকে অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অসমের নওগাঁ লোকসভা এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। সমাজমাধ্যমের এক পোস্টে শ্রী মোদী দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান, একই সঙ্গে দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসাও করেন তিনি। শ্রী মোদী পুদুচেরির থাট্টাচাবান্ডি এবং আসনে এনডিএ সহযোগী অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের জয়ী প্রার্থীকেও শুভেচ্ছা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরির উপনির্বাচন এবং রাজস্থান ও ত্রিপুরার সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে এনডিএ এর জয় প্রমাণ করে জনগণ ইন্ডিজোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ইন্ডিজোটের বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন। শ্রী শাহ পশ্চিমবঙ্গ, আসাম, রাজস্থান, ত্রিপুরা ও পুদুচেরির মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট রাজ্য সভাপতি ও দলের কর্মীদের অভিনন্দন জানান। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর জয় নিশ্চিত হয়। বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে 10 দিন আগে আবেদনপত্র জমা দিতে হবে। সিজেপিকে এই বিক্ষোভ আন্দোলনের জন্য আগে অনুমতি দেওয়া হলেও সে সংক্রান্ত নির্দেশিকা তারা মানেনি। ইতোমধ্যেই জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জয়েন্ট কমিশনার জানিয়েছেন।
1: 7 तारीख को इन्होंने एक एप्लीकेशन दिया था नई दिल्ली डिस्ट्रिक्ट कि वो 10 तारीख को प्रदर्शन करने आ रहे हैं, प्रोटेस्ट करने आ रहे हैं अकाउंटेबिलिटी ऑफ सीईसी के रिगार्डिंग। इस इंटीमेशन पर गौर किया गया और इसको कंसिडर करते हुए आगे देखा गया कि नहीं हुआ है। हमारी लेट डाउन गाइडलाइंस है कि हमें धरना के 10 दिन पहले से ये चाहिए होता है और वो नहीं था। पहली तो ये, दूसरी इनके जो प्रीवियस कंडक्ट को देखा गया, जब पहले इन्हें धरना के प्रदर्शन की अनुमति दी गई थी तो इन्होंने अपने अंडरटेकिंग को ही फॉलो नहीं किया। इन सभी के मद्देनजर और प्रेजेंट लॉ एंड ऑर्डर सिचुएशन को देखते हुए ट्रैफिक रेगुलेशन के भी मद्देनजर इस अनुमति को नहीं दिया जा रहा है।
0: নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেইল এবং এক্সপ্রেস ট্রেন যেগুলি আজ দুপুর 2টার পর ছেড়েছে এবং আগামীকাল ভোর 4টে থেকে দুপুর 2টার মধ্যে পৌঁছানোর কথা সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল ওই 2 রেল স্টেশনের আশপাশ এলাকায় সিজেপির বিক্ষোভ আন্দোলনের জেরে যানজটের সম্ভাব্য প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল মন্ত্রক জানিয়েছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, সাধারণ মানুষের সুবিধার্থে গণপরিবহন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত ওই বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাবতীয় বিধিনিষেধ পুনর্বিবেচনা করতে হবে। বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছে। নির্বাচন কমিশনের কাজ নিয়ে নানা অভিযোগ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য ওই প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি ভবনে যায়। এই সাক্ষাতের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সাংবাদিকদের জানান, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে নানা ধরনের অসঙ্গতির অভিযোগের বিষয়ে তারা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাত পোহালেই মহালয়া। গঙ্গাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী ও জলাশয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর তর্পণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ও বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের জারি করা এক নির্দেশিকায় জেলাশাসক, পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ে রেখে কাজ করার কথা বলা হয়েছে। ভোর 3টে থেকে গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে ডুবুরি, স্পিডবোট, লাইফ জ্যাকেট ও উদ্ধারকারী সরঞ্জাম প্রস্তুত থাকবে। মোতায়েন থাকবে এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী। প্রতিটি ঘাটে নোডাল অফিসার, পর্যাপ্ত পুলিশ, মহিলা নিরাপত্তা কর্মী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। ভোর 4টে থেকে বিবিধ ভারতী ছাড়া আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ, গীতাঞ্জলি, সঞ্চয়িতা, এফএম রেনবো ও গোল্ড, মৈত্রী এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। আজ বিকেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, মেধার অবাধ যাতায়াত ভারত এবং আমেরিকা উভয় দেশের অর্থনীতির পক্ষেই শুভ। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নভনেথন নভিপিল্লাই এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। প্রাক্তন রাষ্ট্রসংঘ মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক আদালতের বিচারপতি পিল্লাই বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী এবং মানবাধিকার ও সমতা রক্ষার জন্য লড়াই করে গেছেন। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে কমপ্লেক্সে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 250 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। 20 ওভারে 5 উইকেটে 249 রান তোলে। আজ ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ভারতের সঞ্জু স্যামসন সর্বোচ্চ 82 রান করেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তাকাম ধারাপুরম দুটি আসনেই জয়ী হয়েছেন টিভিকে প্রার্থীরা। পুদুচেরির থাট্টানচাভাডি আসনে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। আগামীকাল মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এবারের গান হরিয়ালি আউর রাস্তা ছবি থেকে মুকেশের কণ্ঠে। গানটির গীতিকার শৈলেন্দ্র, সুরকার শঙ্কর জয়কিষণ।

হাসরাত জয়পুরীর কথায় শঙ্কর জয় কিষাণের সুরে এবারের গান ঝুঁক গায়ে আসমা ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

মুনিমজি ছবি থেকে এবারের গান হেমন্ত কুমার এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে। গানটি লিখেছেন সাহির লুধিয়ানভি, সুর দিয়েছেন শচীন দেব বর্মণ।

শাহির লুধিয়ানভির কথায় শচীন দেব বর্মনের সুরে হেমন্ত কুমার এবং লতা মঙ্গেশকর জাল ছবিতে।

মিস্টার এক্স ইন বম্বে ছবিতে কিশোর কুমার গেয়েছেন আনন্দ বক্সীর কথায়, লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে।

পেইং গেস্ট ছবিতে গেয়েছেন কিশোর কুমার, মজরাহ সুলতানপুরীর কথায় শচীন দেববর্মনের সুরে।

শেষ গানটি আনন্দ বক্সীর কথায় রাহুল দেব বর্মনের সুরে দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে, আশা ভোঁসলে, অমিতাভ বচ্চন এবং শরৎ কুমারের কণ্ঠে।

আকাশে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কয়েকটি জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2.2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় 1.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 93%।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস।

শতাংশ এবং সর্বনিম্ন 66%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 10ই অক্টোবর শনিবারের অনুষ্ঠান সূচি।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে ভোর চারটে বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা এবং স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 5:30 আগমনী গান, 6:00 শুভাষিত শুনবেন চণ্ডীপাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, তুলো চাষ সম্পর্কে বলবেন সোমনাথ সর্দার, 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2026 বলবেন ডক্টর ভবানী প্রসাদ সাহু। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় মিতালি ভট্টাচার্য এবং অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পঙ্কজ কুমার মল্লিক। 8:00 জানা অজানা অনুষ্ঠানে কথিকা কেমন ডিম ভালো, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন অধ্যাপক প্রদীপ কুমার দাস। 8:05 তুবড়ি, থাকছে ঢাকের বাদ্যি, রচনা সলিল সরকার, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 নজরুল গীতি, শিল্পী অনসূয়া মুখোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরুদ, বাজিয়ে শোনাবেন পণ্ডিত জয়দীপ ঘোষ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, বিষয় রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনা ব্রতদীপ মুখোপাধ্যায় এবং মৌলী সরকার। বেলা 12:00 বাংলার মুখ, বীরভূম জেলার বাসুবা গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:33 আধুনিক গান, বেলা 1:00 বিশেষ অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী কথা, ভাষ্য রচনায় মিহির বন্দ্যোপাধ্যায়, ভাষ্য পাঠে অরুণাংশু বিশ্বাস ও ছন্দা সেন, চরিত্রাভিনয় রমেন্দ্রনাথ রায়চৌধুরী ও সৌমেন বসু, আবাহ সঙ্গীত কল্যাণ সেন বরাট, নির্মাণ সমরেশ ঘোষ। 1:45 নজরুল গীতি, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে পলিটেকনিক কলেজে প্রযুক্তি শিক্ষার সুযোগের বিষয়ে দীপাঞ্জন সোরেনের সাক্ষাৎকার।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনে মিতুল সাহা। আইএসএল লীগ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানে রেকর্ড করে এনেছেন অঞ্চন চট্টোপাধ্যায়। পাঁচটা বেজে ৩০ মিনিটে সাঁওতালি নাটক টাকা, রচনা দাশরথি মাঝি, প্রযোজনায় পরিমল হেমব্রম। ছটা বেজে ৫ সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা ১৫য় সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে থাকছে কথিকা, মহাকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য বলবেন সুপ্রীতি হেমব্রম। এরপর লোকগীতি পরিবেশন করবেন ধানু হাসদা এবং গোলাপী হাসদা ও সহশিল্পীবৃন্দ।

6:38 কিষান বাণী রাষ্ট্রীয় গোকুল মিশন বিষয়ে অধ্যাপক মনোরঞ্জন রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার, গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা বিষয়ে অর্ধেন্দু বিকাশ সেনগুপ্তের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8 সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনা অঙ্কুর কুণ্ডু, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌরভ দত্ত, 9:10 গীত পরিবেশনায় অনুসূয়া মুখোপাধ্যায়, 9:30 মুখোমুখি অনুষ্ঠানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে প্রদীপ মিত্র, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী অর্চনা জি উপাধ্যায়। অনুষ্ঠানটি আকাশবাণী ম্যাঙ্গালোর কেন্দ্রের নিবেদন। 11:00 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান।

গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে ভোর চারটে বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা এবং স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল, শিল্পী পণ্ডিত এ কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত সৌরভ দত্তের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 259তম পর্ব। 6:45 ভজন, শিল্পী অনুসূয়া মুখোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা অর্পণ চিনা। 8:30 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল। 8:50 লোকগীতি, শিল্পী লুপ্তা রায়। 9:10 রসধারা, উপস্থাপনা চয়নিকা দত্ত। 10:15 অঞ্জুমান, উপস্থাপনা সুফিয়া শিরিন। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ, শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। বেলা 12:00 সুরভি, উপস্থাপনা চয়নিকা দত্ত। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা উজমা জাহাঙ্গীর। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, এটিরও উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা, পরিবেশন করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৌরভ দত্ত, 5:20 উর্বশী, উপস্থাপনা সঞ্চিতা নন্দী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা দীপাচন্দ, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, এটিরও উপস্থাপনায় দীপাচন্দ, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ ধারাবাহিকে থাকছে তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, উপস্থাপনা সঞ্চিতা নন্দী, 8:00 ছায়াছবির গান, 8:15 কাহা কাসা, উপস্থাপনা সৈয়দ আয়াজ আহমেদ, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ড্যান্স টু দ্য গ্রোভ, উপস্থাপনা দীপাচন্দ, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 10 অক্টোবর শনিবারের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:13 হয়ে 3 সেকেন্ড। জয় হিন্দ।

আকাশবাণী কলকাতা, আজ শনিবার, 18ই আশ্বিন, 1948 শকাব্দ, 10ই অক্টোবর, 2026 খ্রিস্টাব্দ, 22শে আশ্বিন, 1433 বঙ্কাব্দ। আজ সূর্যোদয় 5:33 হয়ে 56 সেকেন্ডে, সূর্যাস্ত 5:13 হয়ে 16 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 3:48 হয়ে 59 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি সঞ্চয়িতা এবং আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কেন্দ্র থেকে FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে।

0: বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী একটু পরেই।
1: বিবিধ রোগের প্রাথমিক চিকিৎসায় অব্যর্থ ঔষধ মুক্তধারা, একেএ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড এর গবেষণালব্ধ ইউনানি ঔষধ মুক্তধারা।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস, কুকুমণি সিঁদুর ও আলতা 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে।
4: গোটা মশলার গুণমান বজায় রেখে গুঁড়ো মশলা, বাটা নয় ডাটা, ডাটা গুঁড়ো মশলা।
5: কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড এর ডাটা গুঁড়ো মশলা, তফাত শুধু ভাবনায়।
6: বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট বিআইটিএম শান্তিনিকেতনে বিটেক, এমটেক, ডিপ্লোমা, ম্যানেজমেন্ট, বিএসসি বিভিন্ন কোর্সে ভর্তি শুরু হয়েছে।
3: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস, কুকুমণি সিঁদুর ও আলতা 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
7: শারদ উৎসবের সূচনায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি নিবেদিত।

আয়োজিত হচ্ছে মিও আমরে পিসি চন্দ্র জুয়েলার্স, রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBACDCL ও শাড়ি কুঠির সৌজন্যে।

0: এর প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
1: 203/1 MG রোড, রুম নম্বর 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
0: শাড়ি কুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
1: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: বিশেষ প্রভাতী অনুষ্ঠান সঙ্গীত বিধি মহিষাসুরমর্দিনী, রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আজ দেবীপক্ষের প্রাকপ্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতা মহাশক্তির শুভ আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত। মহাদেবীর পুণ্যস্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। আজ শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাবক্ষণ।

পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা, ইন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈট অবসুরোদ্যায়, ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বস।

মধুকৈ জবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন।

জ্ঞানের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে ডিনা দিতে হল মহাশঙ্খ। বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশির বিচ্ছু

এক বরবর্ণিনী শক্তির স্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ তিনি কখনো বা সহস্র।

প্রাপ্ত হয়ে আছেন ভুলোক ভুবামোহিনী সর্ববিরাজমান জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা।

কালদেব সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই

দেবী রাত্র প্রহারে ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অননমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ তাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রুনিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুবান করতে করতে মহিষ অসুরকে সদম্ভে বললেন, কার্যকার্য স্খলন মূঢ় মধু ইয়াবৎ পিবাম্যহম্।

পরিবারে ভূতি ভ্রমিতামসি নিয়তে ত্বমসি দেশে নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্যো শ্রাহিরো দেবী দুর্গে দেবী নমস্তুতে রে তত্তে বদনং সৌম্যং